0: Hi, Akashvani Aizawl ani thlirvel na hun mang tu lal rat zeli ni tharlomom tak mai chu ni som pathum in run ni kan lo chang kai le ta a kan program lo ngai hlu a min ngai thla tu zong zong te che bai vek ole aizawl le chevela chuan ni zana tang khan ro asur de che che renga Mizoram State Math Center Aizaw data achanga alandani nimin khan aizola kho alumlai berin celsius degree somni parok avo alai berin celsius degree somni humidity sanai berza som koani in nyamlai berza som sari ania ningani chonudar ni le achanwe achanga nimin chonudar ni le achanwe thleng khan aizola ro millimeter somni panni atla imd aizaw center in tarlandani vo in hian mamit kolasip aizaw champhai se chip longle le longla district mon sang sangbaka district dang zonga hunlem te arwa sur theina za somnga changa somsari panga a omnia tarlan ani power report nimin lama power kan mantam lai berni zanda rukle minute sompanga a megawatt za somli point para parukan manga kan mantlem lai berzing darli le minute somli panga a megawatt somnga pakhat kan mang towa chung generating station shang shang changa power sam chwa belkom hi megawatt somnga pakwa point panga pakwa ani phaila matangin power supply kan mucha a load shedding siam ani lo police station shang shang report kan don the china aizo police station a tang mi pa patni ankola rin hlel thil thuaman pakhat le aw k saman pakhat anneya bongkom police station a tang mi pa paruk explosive case pakhat riman lai ruk ruk karin hlel pakhat le kholaya zuroi pali ankola vaivakom police station longtlai police station le kulikom police station 10 tang an nei lo ani traffic report nimin khan aizaw city traffic police 10 aizaw khapui chu ngali theidam bo chha somruk panni an mana chung te chu lmv som pakhat le two wheeler som nga pakhat hen li theidam bo chha an man te paisa choi tling khom hi chen sing ruk sang thum ani voin hi public holiday ani angin li theite wai tlan chwa phalni ania tin voin hi june tha a inrin ni voin hi na ani angin bank in car ni ani voin june som pathum inrin ni hi inrin ni hian civil hospital aizol te an opd hon ani don lova tin june som panga tho chan ni hi wai me de ani awangin opd a hon ani don lo bok ani dam lo ma mo tu te tan emergency casualty le blood bank te dor the reng ani thung ani nimin khan civil hospital aizol tan zema bo ka crpf 225 battalion chuan world blood donor day thlengtur polling thisen unit som pasari an pe a modern higher secondary school nss point thisen unit som paruk an pe a ape tu te mi pa som pathum le mai chha pathum an ni chek nai branch wai me po in june som pakhat ni nga ni khan se chief district hospital a thisen unit som ni pathum an pe a ape tu te mi pa som prat le mai chha panga an ni Mizo Writers Association chon kumthum dana an man chin thule lakut pui chu July ni somni pathum sa ni somni parukhyan an mangdona thule lakut pui man tora hian literary award dong torin PPL landing a khatla south le puwan nei thlawanga cha mari te an thlang ani Nimin Khan Central YM Nuaya Health and Sanitation Subcommittee malakna in Tontai Bethel Camping Center support to chuna health camp free clinic nei ania medical doctor nurse le technician engi mazat in damlo le har sat na nei mi zariat zet enin amamo tu ten hela dam doya thlonin sem ania dam doi sem cho zong zong hi cheng wai sari hu vel ani free clinic nei hian neya hian Mizoram Drugs and Chemists non government hospital association ntep tb ncd nhm le msec satangin thokthu thanem tak an thok chua ka an chua le thilpek pe tu le thok chua zong zong te chua san chhai wai me chan lom thu a soi nimin khan tu na ya moi fang da ya bike cha swal tlom ngai taka boy pui tu puzoram chana lung le ram thar chu why me sub headquarters song le shwai tu ten thing pui in puni in puyin thang chhuap wan le thu ziak an hlan হে হুন্ হি পুজো থানজোল হামতে ভাইস প্রেসিডেন্ট ওয়াই মেস অফ হেড কোয়ার্টার্স ইন কাশোয়া পুকেল ফগজোল প্রেসিডেন্ট ওয়াই মেস অফ হেড কোয়ার্টার্স লুংলে চান থো সইন কনহুন মন হি ওয়াই মে সব হেড কোয়ার্টার্স লুংলে ইন কাশোয়া না পো ওম লো ত্রোমাই ইন শিন ছো আবং হুন মং আনি থো আসোয়া তুনলাই হেটিয়াং ত্রোমাই ইন থোম শিয়া তোর ক্লেম তো কারা পুজোরম ছন ত্রোমাই ইন চান ওয়াই মে মেম্বার তে আরা ছা ছোয়ে সে আদো থো সইন আত্রোমাই ইন চুমিদং তে পোন এনটোন সে আদো থো আসোয়বক আনি সিয়াহা ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার পু ভবে মোজা ছি চৌজা চুয়ান পুই পুনলে লিরথে ছুঙা মেজা জু খাপন চুংসা আমি পুইত শিয়াতুর থু ছু আসিয়ামা লিরথে ছুঙা মেজু খি আজুতু মাই পাক আচুয়াং বেদং তে শিসেল না তান পো আহিম লহলে আ হেমি ওয়াং হ্যান কনরম দান সং সং পো ইন লিরথে ছুঙা মেজু খাপন হি খাউ তাকিন আসিয়ামা সরকার ইন থুনে না আপে কাঙ্গিন পাবলিক সার্ভিস ভেহিকল বাস মেক্সিক্যাব ট্যাক্সি অটোরিক্সো লে আদং তে স্ট্যান্ড লে সার্ভিস লাই এমো পুই পুন্না মুনা মেজু এমো চু কোটপা সেকশন 21 মাংইন চেং জানি থ্যাং জয় তির থে আননি তি ইন থু ছো আচান তার লান আনি নিমিকা মিজোরাম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংক লিমিটেড চুয়ান জেনারেল অ্যাসেম্বলি বৈসম থুম পাখাত না লে শাডল ব্যাংক শেডুল ব্যাংক হ্লান কায় আনি লোম চুবানা পা হোল মঙ্গেন কোঅপারেশন ডিপার্টমেন্ট মিনিস্টার পুপি সি ভানেল ওয়াদা খোয়ালে ইন পুজন এল তিসা রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি কোঅপারেশন ডিপার্টমেন্ট চুখোয়াল জম আনি মিজোরাম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংক লিমিটেড হিয়ান কুমসাং হি সোমনি পঙ্গা চঙ্গ সোমনি পরুক ছুং ইন ব্যাংক থার পঙ্গালে এটিএম বুথ পথুম হনবেলিন তুন্দিন মুনা হিয়ান ব্রাঞ্চ সোমথুম পঙ্গা নে ইন এটিএম এন কল মেক সোমনি পালি আনি হেলথ মিনিষ্টার পিলারিং পুইচন ইমিনখা মিজোরাম সরকার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নোয়া ড্রাগ লাইসেন্স কসমেটিক লাইসেন্স লে মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন চং সং পেক ছোয়ানা তোর ন্যাশনাল ডিজিটাল প্ল্যাটফর্ম অনলাইন ন্যাশনাল ড্রাগ লাইসেন্সিং সিস্টেম অন ডিএলএস লে এফডিএ ইন্টিগ্রেটেড রিপোর্টিং এন্ড মনিটরিং সিস্টেম মিজোরাম মান্থে তোর ইন আটলাংজার ও এন ডিএলএস হি ইন্ডিয়া সরকার মিনিষ্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইন ডিজিটাল ইন্ডিয়া ভিজন তি লোটলিন তোর আকাল পুই মেকা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন লে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং টেঠং কোপিন সেন্ট্রাল লে স্টেট ড্রাগ কন্ট্রোল অথরিটি জং জং তেমান তোর বাদসে আনিয়া দামদই কসমেটিক্স লে মেডিকেল ডিভাইস তে হি ড্রাগ এন্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 লে রুলস 1945 নয় লাইসেন্স নেই থাপাশিয়াম এমজোর থে আনিয়া টেকনোলজি মজন জেল কারা ইন্ডিয়া রামপু মাদাম দই লাইসেন্স পেক নালে এন কল নচু সিস্টেম পাখাত নয় ফেল ফাইল ইনাং ক্লাং তাকা কালপুয় নি থে নার অনলাইন ন্যাশনাল ড্রাগ লাইসেন্সিং সিস্টেম হি দোয়ান ছোয়া আনি মিজোরাম রুরাল ব্যাংক প্রো ভলিবল লীগ ফাইনাল জোজন ইন খেল আনিদোন ভৈলি ফাইনাল লুট তো হুন থারলে আবই খতনা ফাইনাল লুট খোবেল তে আনি খেল দোন ইং খেল হি জানদার আচনানি আঙা আমুনা এনমন হি চেন সোমগা নি ইন এল পি এস ইউটিউব চ্যানেল মেম্বার তে তান লাইফ এন থে আনি বোকং থাইল্যান্ড লেল কিং Vajira Longkorn fana upaber kumsomni pasari mi princess Bachra Kiti yaba chu kumthum chungni ni khoshalawa omnuwa anram huna ningani zan khana thi ti niminjing khan lal chung ko thupuang tu chuan atarlang lal fanu Bachra Kiti yaba hi kumsani somni pani December thla khan a ui vulte a insoi zoi puilai ni khoshalawa নি খোসলিন ওমা ডক্টর তে চান আলুং মাইক্রোপ্লাসমা ইনফেকশন ওমবং আলু ফু মুমল সতক বাং থু আনসে চুলং কোর্ন হসপিটাল এন কোল আনি আনলল ভাজি রলং কোর্ন হি কুমসম সরি পথুম নি তো ইন আমাক তোর হি আলারওয়াৎলা থাইল্যান্ড রম দান আনরম লল হি মিপা আনি তোর নি তি আনি থ্রি না আসে কুমসং হাজ কুয়াশম সরি পালি খান দান হি শ্যাম থা ইন লাল ছুথেং লো তোর ইন মেছিয়াপো ফলানিতা আনি হে ওয়াং হিয়ান প্রিন্সেস বাচরা কিতিয়া ভা পো হি আপা থাক তোরা দু তু তাম তাক আনরমা আন ওম আনি প্রিন্সেস বাচরা কিতিয়া ভা হি লয়ার নি ইন নিউ ইয়র্ক ইউএন ইউনাইটেড নেশনস থাই মিশন আপু আলো থোক তো থ্রি না Bangkok Attorney General Office at Thokbokin Kumsani Sompani Atanga Sani Sompari Inkar Khan Austria Rama Rama Thailand Ambassador in Omaha and Rama Akirle Noah Rule of Law in Southeast Asia UN Office on Drugs and Crime Ambassador Anile A Kumsani Somni Panga Kumsani Somni Pakhat Khan Apa Chuan Chief of Staff Arwatle Ani Lal Fanu Bachra Kitia Ba Hian Fitness Lamatui Puin Long Distance Runner Po Atlo Tel Photo Chin Ani Chutizong Chutukin Atlir Vel Na Hun Kan Man Thei Chu Alo Nile Ta A Ngai Thatu Te Voina Hun Chatakin Man Chau Kan Do Sak Che U Thir Vel Na Hi Akash Vani Aizola Tanga Puan Ani
1: Hehi Akashvani Aizola Nikan program he medium wave made zanga somnga panga point panga kilohertz zanga somli atanga puan chua ani kan hun mandan tur dal nok tlang pui halongai thaila daria da hian chanchin thar india chair delhi ami kan la chonganga daria le minute somli a western music hun kan mangang narkwa chanchin thar langsar zual kan ron pua ganga ramngai hla kan ngai thlanga dona heteron zai tur de chu s1 ruatal lupui ral tele arlan nun sangi ti ania darkwa le minit som panga hindi lesson huna achan vanal rin chani le no pangte ramhlun veng lai hami ten hunan ron mang dora darkwa le achan ve western music hun kan manganga chuma dar som zai de moi huna achan nn daming than sagi ral thu tha ale tilal khongai te anun zayang dar somli achan we are a new program a chuan junior riata mantak all india radio kumsom kotlin mizoram a lomna puiber aizowana pa hola manna radio report ngai thak tur omanga dar somle mili somli panga western music hun kan mangle ang zoma dar som pakhata chanchin thar langsar zwal kanon puwa nga nga zaire moi na chun zoma nga heta hian dam veng wai mezai pol bung kol wai mezai pol le kanam branch wai mezai pol ten laleng long andon rem do na ni dar som pakhat li achan ve a chuan 12 years of NDA government with special reference to economic growth and fiscal transformation ti thupui manga Dr. James LT thanga professor department of economics MZ ule Dr. Ashley Lemruati guest faculty PUC Aizawl te ti dun na kan ngai thla hawanga hun omda la zirin pathian fakna la amanga ina faktu te Emmanuel voice le de exalters te sakkan ngai thla ang chundar som pathi thlai te huang huna achuan ala du zong te thlangin silal zamoi sia ha in hunaron mangdona ni dar som pani le mini som thum panga western music hun kan mang le ang chonu dar khat le mini so ma chuan kum upa te ta na dan anga andit na le chan vo chungchak in zir tir na ti thu pui mang in life phone in program akashwani aizol chuan buat sai dona mal som dong zual advocate kanan veng le silarin pui advocate mission veng aizol mi ten hunan run mangang mobile number 9862